কারিয়েমা কারিয়েমা হংসবাণী কনকুলমা জন্মাবো ইয়েমা হংসবাণী কনকুলমা জন্মাবো কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিলবো কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিলবো কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিলবো।